আইন আখেন ইংজাং ইসি লুম ইউফো বা ইংজাং নু আনিগে কন আলু দারি মি মাসিংনু আইন বারা ইংজাং ইসে আইন কাটিয়া আখেন ইং চুক মেমো কাটিয়ারেন পান হেমো আইন ইয়ানি ঠিক মে হ্যাংসিং নেসিং নিবং তুকসিনু আইন ফুরবা ইনজাং ইসি উগা পোমা হেক তেওয়া থিয়াং ভেলে আইন কন উইক লাজেবা থংলে যুগলে আখেন খামনিংগি হালে কুসুন পোল পাবমা কুবা আখেন উইক লাজেলাম নু ফেমান খামনিংগে তাপ মিরা চুক সুলি ইয়ামু খামগু খামগু তাপমু সুলিক আতি আতি আখেন ভেলে তুকি কাকওয়াশে সুলিক তারব পাচুগলে আনি কে কে তেনছা হারেন কংকে দংবা আনি থাক ইউদিম বা লাংখেক মাং আনি আখেন লাদা লাংখেক মা আবাঙে লাংখেক কেক মা তেন লাংখেক মাং কেক মাং লাংখেক মাং সং আনি লাধা ওগা মেনজোকি আনি কলে কুভা পিমা বং পেলি তু দুবে মো কে কে আনতেন সারে ঠিক খুম পোং মাং কনক চুক মাই পুগ্রবা ইংজাং ইউ ফুলাম্বা আইন সুমাইলে মানন কেন্দ্রানু মিন্তুগাং মো টেক্সি লাধা মু পে বা ইংখং হওয়া আখেরি কে অডিবন লা আবাংমা লাধা না ইবেকো উগামা খু গেদে পওয়া কর সেনসেংবা তেনেবা ইয়েন আবাংমা লাধা অ দিবন নেমাং আনিগে নেমাং উগাপ চুমা খু গেদে পা আইনু ইংজাং পোখেংওয়া নিসাম সাহারেন হা কেগাপা নিসামি মো কেগাপা লাধালে অ দিবন মেনে খুনি উগাপ চুমা মিসুক্তু কর অ দিবনলে লাগে কন উগাপলে লাগে ডিসিলেন ইংজাং ইসিক সাপলা ইন চুকমাং ইংজাং ইসি খো গেদে পাপু খেংওয়া খগ্রি কে নিসামসা হারে অকরি পাংয়ক পাংজুম করবিং বস লাধারেন নিসামসালে বস লাধা মিলু খুবা পু খেংওয়া বস লাধা খুবা লামা সুকেদে পাওয়া তা ককরি তান্দিকা নিসাম হিমু ফাংসি পিরোর কেবং বাবা থিয়াং ভেলে সেনসেবা ইয়েন না সিং আবিরেওয়া বা ইউ ফুলে ভেলে কলেন কুলেকওয়া ও ইয়েনপা পিরুথি ফু মাং ককেরি আবাঙে কন চুক পেন চুক মা কি বুক মাবা ক্যাং কন সেন সেন বা ইয়েন না সিং খো গেদে পাপু খ্যাং হুয়া হেকেরি কে আইন কেরে কে ইউফু সুয়াং ইউ পাহারে আবাঙে ইউফু লাধা অ রিবন ইসি ওগা মেজুগাং আবাঙে চুক পেন মেবি বা ইংখংওয়া হেকেরি কে ইউফু লাধা সেন সেন বা তেনে বা ইয়েন ওগা চুমা সু খু মেদেব না পু খ্যাং বুয়া ককেরি কে আনি ইয়ারি আরে ইংজাং ইসি ককেরি ইউ ফুলে চুক বা অকেরি পাংয়েম বা লা ধারেন পান বা আখেন ট্যাক্সি লা ধার আম্ভা আতিসং আনি ইউক মা খো গেদে পাওয়া লা মা খো গেদে পাওয়া ক্যাং সিটি রন রেন অকেরি কন সিটি রন হারেন সব ওয়াং মিজু ওয়া আম্বি বা পু খ্যাং বা ককেরি কে আনি কহালে কন আবাঙে কন আখেন থে চিয়াবু পোং হালে কলে অছিং চুগু হলে লাগে কুভাংলে ইয়াবক চুব পোখেওয়া একে আখেনে তুখে ওয়াং থে চিয়াবু পোংলপা সুখ ফুলে তুন্দ্র তেরুবা পোখেওয়া একে আখেনে ইংজাং চুগ খা কেন এসে ইয়াবক চুক মা পোখেওয়া একে হালে তেন্দিং মেনলাম নওয়া হালে থে চিয়াবা কনিন আবাঙে ইউক ফুলাম্বা পোখেওয়া বা খেন ইয়াবকিন চুক মারো তে মাওয়া মা হাকে হালে অতু হালে মেজুগুং খান কুভাঙি কবা ইসি ইয়ামবক চুকমা পোখেওয়া মেজুগবা পোখেওয়া ক্যাং আনি কেরেকলে কনথিকুম পোংমা কনি অখিরি কুভা কে মার কি তাঁদিক বাইয়ামো তাঁদিক বাইয়ামো কংগে তুখি লাখে মেদানিন ল সাকমাং অকেদং তুখে বা মেবং নে লবং তেনসার আলুর নু দো কুসেপি বা ইয়ামবক চুকমাং তি মাফাং পিলি তেনসা আমু তুন দং ওয়া আগে সলবাসে ইংখং চুরে অনিগং কে সংলা মুক্তি লড়ি রেণু একথুম একলালং কন সামবিগিন সামলা সফা শিখে।